সচ মেহরাও রাজাই রাহাও জো কিছু হুয়া সব কিছু তুজতে তেরি সব সুনাই তেরা অন্ত না জানা মেরে সাহেব মে অন্ধলে ক্যা চিত।